পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো ও তবু মনে রেখো।